শিকার মুক্তি বালি কেন চুরিতে না হস্তাদ্রাদ মুক্তি হমনে মাই জানে কেন আমি না খাই দিকার গেয়ে